0: তপস্যা, অভিমান এবং হিসাব নিকাশ। আপনমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্ররু। কার্যক্রম প্রচারিত হেউছি এফএম ব্যান্ড 101.9 মেগাহর্জ যোগে। পরবর্তী কার্যক্রম শাস্ত্রীয় সঙ্গীত। আজি এথিরে শুনিবা পণ্ডিত অজয় চক্রবর্তীঙ্କ শাস্ত্রীয় গায়ন। শিল্পী প্রথমে পরিবেশন করুছন্তি রাগ সোহনি। শিল্পীঙ্କ সহিত হারমোনিয়মরে সঙ্গত করুছন্তি সমীর গুয়া, তবলারে অছন্তি জ্যোতি গুয়া এবং সারঙ্গীরে সঙ্গত করুছন্তি উস্তাদ সবরি খান। কার্যক্রমটি শুনিবা এই সূচনা পরে।
1: ঠিক সময়ে বুণন্তু আউ প্রচুর অমলর গ্যারেন্টি পাঁতু। চাষ বিষয়ে চাষী ঠার ভালো কি জাঁছি বিহন ঠিক সময়ে বুণা যাই সারিছি।
2: মু ফসল বিষয়ে নুহে, এনপিএস সঞ্চয় বিষয়ে কহুছি।
1: আজ্ঞা, ইয়ে এনপিএস সঞ্চয় কোন?
2: এনপিএস সঞ্চয় হচ্ছে ভারত সরকারঙ্କ প্রাধিকরণ পিএফআরডিএ দ্বারা পরিচালিত এক পেনশন যোজনা, যেউথিরে মাত্র 250 টাকায় খাতা খুলি টাকা জমা করুথিলে আপনঙ্কর বৃদ্ধাবস্থায় মাসিক পেনশন মিলিব। আজি হি এনপিএস সঞ্চয়ে জমা করিবা আরম্ভ করন্তু, আর নিজ ভবিষ্যৎ সুরক্ষিত করন্তু। অধিক বিবরণী পাই নিকটস্থ জনসেবা কেন্দ্র কিংবা নিজ ব্যাংক সহিত যোগাযোগ করন্তু। এনপিএস সঞ্চয় সহিত ভবিষ্যৎ পাই প্রস্তুত রহন্তু।

0: open vast employment opportunities for youth. Prime Minister Modi will be on a six-day visit to Indonesia, Australia and New Zealand from Monday. At the invitation of Indonesian President Prabowo Subianto, Prime Minister Modi will undertake a state visit to Indonesia from the 6th to 8th of this month. This will be Mr. Modi's fourth visit to Indonesia and his first bilateral visit since India-Indonesia relations were elevated to a comprehensive strategic partnership in May 2018. External Affairs Minister Dr. S. Jaishankar will be on an official visit to Qatar, Bahrain, Kuwait and Oman from tomorrow till 10th of this month. During the visit to these countries, Dr. Jaishankar will be meeting with his counterparts and the leadership. The Ministry of External Affairs said the visit will focus on enhancing India's bilateral relations with the countries and also provide an opportunity to exchange views on regional developments and issues of mutual interest. The monsoon session of the Parliament will commence on 20th of this month. It will continue till 13th of August. Parliamentary Affairs Minister Kiran Rijiju today informed that President Draupadi Murmu has approved the proposal of the government to convene the monsoon session of Parliament from 20th of July. Mr. Rijiju said the session will focus on meaningful debate, discussion and decisions on issues of national importance. Industry experts have said that ethanol blending program has not been introduced overnight but has been implemented through a measured, step-by-step and scientifically driven process. Addressing a press conference in New Delhi, former chairman and managing director of Engineers India Limited, Vartika Shukla said that ethanol blending program was placed in the public domain for a structured discussions and stakeholder consultations in 2018.
1: The ethanol blending program, particularly in 2018, it was in a structured manner put out for discussion and deliberation by all stakeholders. It is supported by scientific evidence, extensive testing by the automotive manufacturers and the agencies who support them, namely the Automotive Research Association of India. And also it is in line with the global best practices, which is followed to green the fossil fuels to lower the carbon emissions.
0: In men's cricket, England defeated India by 4 wickets in the second T20 international of the 5-match series at Old Trafford in Manchester. India set a target of 191 runs for England. In reply, England scored 191 runs for 6 in 19 overs. Opting to bat first, India posted 190 runs for the loss of 7 wickets in the allotted 20 overs. Jacob Bethell was declared player of the match. And that's the end of this news bulletin.
2: আকাশবাণী বলাঙ্গীর শ্রোতাবন্ধু চলিত প্রসারণকু এইটি শেষ করিবা পূর্বরু কই রকুছু আগামীকালি আমার প্রাত অধিবেশন কার্যক্রম সম্পর্কে আগামীকালি আমার অধিবেশন আরম্ভ করিবু সকাল 5:53 সকাল 6:05 প্রচার করিবু আরাধনা কার্যক্রমরে কেতোটি ভক্তি সঙ্গীত আজির ভাবনা সকাল 6:30 অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমৎ ভাগবতর 501তম ভাগ প্রচার করিব সকাল 6:35 ছোট ছোট পিলাঙ্ক পাই আমার কার্যক্রম টু কুমুসি প্রচার করিব সকাল 7:25 আগামীকালি এথিরে রয়েছি গুরু ভক্ত আরুণী সম্পর্কে ওড়িয়া দেশভক্তি গীতটিয়ে প্রচার করিব সকাল 7:55 কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী রিলে করিব আকাশবাণী কটকরু সকাল 8:30 8:45 প্রচার করিব ওড়িয়া কথাচিত্রর গীত সকাল 9টারু বিবিধ ভারতী কার্যক্রম ইয়ে থিলা শ্রোতাবন্ধু আগামীকালি আমার প্রাত অধিবেশন কার্যক্রম সম্পর্কে বর্তমান সময় রাতে 11:50 এসহ এইটি শেষ করুছু চলিত প্রসারণ আগামীকালি পুঁ আমার প্রসারণ আরম্ভ করব সকাল 5:53 তাহলে শ্রোতাবন্ধু আজপ বিদায় দিও শুভরাত্রি জয় হিন্দ।